มาตั้งความมือตั้งไงไปเลยคุณไม่รักคุณอะไรหมดงั้นทำไรบริษัทสุขศิษย์ยันชูรีจ้าไปที่คอมพิวเตอร์กินด้านดูเข็มต่อไปจะตั้งยาวดูเช่นเฮ้ยยังมาเล่นงงงคุณคำมือตั้งคุณน้ำหมดแล้วต้องไม่หมดนะคอมพิวเตอร์บิ๊กรีกอร์เลยสิเก้าเลยอันนี้มาร์มัดกอร์เลยเนปาลเคนัมเบอร์วันฮาร์วันสัตว์เอ็ดดูเคชั่นเซ็นเตอร์โอนยาวเอาศิษย์ยันมาตั้งคอมพิวเตอร์ป่าวนุกัสตั้งคอมพิวเตอร์สิเก้าเลยรู้เก๋ยก็ต้องบิ๊กรีฮาเล่มस्वस्थामा बिग्रियो त्यही आएर पो बनाउने सुविधा पनि छ जुसे इंग्लिश ल्याङ्ग्वेज कक्षाको पनि व्यवस्था छ है कम्प्युटर ल्यापटप प्रिन्टर फोटोकपी मेसिन इन्टरकम सिस्टम इन्भर्टर सोलर सिस्टम अब इन्भर्टरको ब्याट्री पनि पाइन्छ सिसी क्यामेरा र भरपर्दो इन्टरनेट पनि पो जोडिन्छ त हौ आमा मलाई आने डाके औ ताल्नो बेतालमा हिँडेर फेरि दुःख पाइएला नि जुसे अब यो फोन नम्बर 021 545 787 9842 35541 अब भयो अब गुड भेरी गुड भेरी गुड

ভীমেশ্বর কো মেলা বেড় বাইয়ে কো বেলা বুঝো এ ভীমেশ্বর কো মেলা বেড় বাইয়ে কো বেলা লাই দেও মায়া এ সাইলি ধর্মান কর ভীমেশ্বর কো মেলা বেড় বাইয়ে কো বেলা লাই দেও মায়া